ফনভাবে নেমে কাজ হয়েছে তো দীপাদঙ্গা আগনাচক লস্কু সেনচনা জিয়া জো নেওয়া দুপু নিয়ান চনা দিগদু নেওয়া দুপু দুনে চি শনিবার আইটবার নিন জো গোখ সদা ইয়া থা খবর টঙ্কা নিয়ান দিফই জিয়া জো অতে তন টেকনিক্যালি এসিসি নিম দিদু থম ভীমজি জিয়া সো থম কোনে সমসাই কন্ট্রি চনা চি তন কেন্দ্র জি তেনা থম কোনে তো জিয়া চঙ্গু কাঠমান্ডু নগরপালিকা মেয়র বালিন নির্বাচিত জি ডঙ্কা বালিন ইয়াগু হরেক গতিবিধি মনতে তো ইরিটেট জি গু জিয়া অপয়াগু গু থক খাঁচকনা চি নিয়াউনে নকশা বিপরীত দেখুগু সমালোচনা থুনাবিতা নর্বিক হসপিটাল ও বানেশ্বরী অল্পাবিটা কমপ্লেক্স থয় ওয়া ঠুঙ্গ একসিদ লুয়েমানি অথবা বালিন নির্বাচিত জিডঙ্কা নকশা মরুগু ছে সমালোচনা থুনিতা আক্রমক শৈলী অবলম্বন এলা নগরপালিকা নিহাবে চঙ্গুতু মহানগরী অনুসার পচাসটা থাকে ডোজর চলাই ঢঙ্কুতু ডোজর ইয়ে করে বালাকেত বল্লাকেত অথবা নির্মাণ ইয়াত ছুন সমালোচনা থুনে গুজিয়া ছেলে গুখ তর থানা সমাহার ইয়াত সিংকেত সিংকেত যে ছেলা চটে জিয়া চঙ্গুত উচিত পর্যাপ্ত তৈয়ারী বিনা যোজনা মধ্যে কে ঠিক থাকে সমালোচনা থুনে গুজিয়া এন চঙ্গুত মহানগরপালিকা অথবা থঙ্কনে নকতিন যোগ সায়াল সিং মহর্জনে ছে চঙ্গু পাখা থুনে গুজিয়া যুগুতু ডোজর জোনা ওপিন্ত জগা ধনী মহানগরীয় লিখিত পত্র ও নির্ণয় সুখ শ্বেত মাগ ইয়াউ খ তর লয় মাপদণ্ড মতদূত হয়ে কথ থতে দাবি এনা ডোজর থুনি সাটকে মহানগরীয় ঠো জায়ত কয়া সোনিগ বাসী পিনস কড়া আলোচনা থা ইয়ান চঙ্গুতো আলোচনা কঠন থা নিয়া চঙ্গুতো হাজার থকে আজ মহানগরীয় তো ধ্যান রাখছ নিয়া গো জেনা ইয়া মাগুতো অবশ্যনা চিসা থা ওয়াগাপনি গো তো জায়ত চিসা আগু থা কেউ বালেন গুখ থা চিসা ধ্যান রাখছ নিয়া গো তো বিশেলা চিসা চোদা কামগ থা বিষয় থো আজ ইবনে মেগু সঙ্গীত পাখে থা মেগু সঙ্গীত দু গবলে কবিতা গবলে মে সব্যা সস্তায় মসিকা বিয়াচনা দিম মিলন নেওয়ার অথবা অমরাজ শর্মা ওইখানে লেচনা দিগো চোষা করি চন্দ্রেশ্বর মহর্জন আইতো থমি পাকিস্তান ছিল